दोस्तों, दयालु दिल बगीचे हैं, मतलब ब्लूम टर्न है। एक दयालु दिल बगीचे यानी ब्लूम टर्न है। दयालु विचार जड़े हैं, मतलब यादें हैं मित्रों। और दयालु शब्द फल है, दयालु कर्म फल है मित्रों। बेस्ट मेंशन फ्रिंदल का हार्तन जैन तैनन, vriendelijke gedachten zijn de wortels en vriendelijke woorden zijn de bloemen. Vriendelijke daden zijn de vruchten. Pyare bachon, samajhdari wo inaam hai jo aapko zindagi bhar sunne ko milta hai. Jabki aap baat karna pasand karte the. Mitron, best and vriendelijke mensen. Wijsheid is de beloning die je krijgt voor een leven lang luisteren, terwijl je liever zelf had gepraat, maar het wordt door anderen gesproken over jou, goed of slecht.

Magenta weg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf A.

सुन रहे सुनने वालों, फाउन हिंदुस्तानी रेडियो जो आपके लिए यहाँ से नशर किया जाता है। Denk nooit dat je boven of onder iemand staat. Denk nooit dat je boven of onder iemand staat. Iedereen is hetzelfde en gelijke en verdient hetzelfde respect.

slechts hebben gepresteerd, dan vind ik dat hij zijn minstens ook had kunnen aangeven op basis van welke objectieve criteria hij tot dat oordeel zijn. Toen ik er waren met de bekende via Ramadan Bolle Slechtraha, oude kabel minister van Oweke Joraha, en Okebi Bolle Srechrawa, LVV minister Bolle Hiseptien Goke Karen, Bolle VHP Harge. एक बारे में तो प्रचार हुए भैया और हम चलते हैं और आगे को अपना समाचार को लेके दोस्तों अब देखो वाह है क्या और फिया पी के और हम बाटी और फिया पी में बोले द स्ट्राइट और मख मख द फिया पी नीड ब्रेकन और अब सब कोई मांगे फुर्सतर हुए भैया चांस दो कि चल गए हैं तो एक बारे में दे आना महेंद्र जोगी बोली सेगा बोले हम लोग तुई डॉइसन दर्तीन में बोले फिन से ऋषि को मुतनीवन और सामन वर्किंग मेट आंध्र पार्टियन आइट स्लाइटन संतोकी आज फोर्सेसर सेस दिन लेग द discussies steeds meer te zijn verschoven van de koers van de partij naar persoonlijke kritiek op partijgenoten onder wie oud-minister en de VHP fractievoorzitter bolet je kamkerke jogi bolet hem en bolet hij gaan दूसरे पार्टी से हम लोग चाहे समावेरक करे कि अब बोले खात और में फर्स्टर्कन फाना फेहापी जो ने जबर हुए बोले मरकवार द अनरोल इधर फेहापी हिप तक रेक्ट और अंबिची ते हैवन फॉर द फोर्थ रिटर्स का जोगी मार हीन फोर्कर हैवन दैट इस सेन खुद रेक्ट एक बारे में अब जोगी इसे बान बोले बहुत लंबा चौड़ा भैया शर्मा का में 353 stemmen भैया 2025 में was er in zijn eigen district sprake van aanzienlijke terugval hij kreeg nog slechts 1137 stemmen daar roept een interessante vraag op was zijn performance in tussen 20 en 20 onvoldoende of waren er andere factoren die deze uitslag hebben beïnvloed dus te willen apre jogi ke etra kamti stem milala 3000 soveel sotra sakabaila तो हम लिए कुछ तुरप के हम बताने फेहापे के अंदर के बांध भी बताना तो चाहिए हमारे यारो जानो फेस के आप लोग जानो तो फेस बोले ही कल्ट विल ग्रोइट कमिसिस एंड uitblijven landbouwbeleid ke bare mein instelling van steeds meer presidentiële commissies. Jab dekho to khali presidentiële commissies aaye ke baithe hain santokhi ke tait pe bhi aaye ke baithe ekar bare mein fes bole hai ga hekal kare hai platform and andere werkvormen staan volgens de redactie van fes in zich haaks op de aanvankelijke belofte van Jennifer Simon president ke om af te stappen van dergelijke commissies in het nawoord van de juli editie van het Economische Blad. Economische Blad wordt een herinnerd dat Simon tijdens haar eerste persmoment, zoratari juli ke, aangaf presidentiële commissie niet thuis horen op het kabinet van president. Al beleggen het kabinet is geen uitvoerend orgaan terwijl minister die rol wel hebben. Minister Loke toch een rol wat ik er waren met VES. Behoed lamba chowna bolis bhaiya. LVV volgens de VES redactie nog niet over een beleidsnota. Daarvoor weten belanghebbende en samenleving niet in welke richting ministerie bij de agrarische ontwikkeling wil sturen mensen te ibaat he. Fes ke bare mein jo hekal karega voor de wilgroei commissies en uitblijven van landbouw beleid ke bare mein hamari janta. अब देखो भैया हम चलते हैं स्टार न्यूज की ओर भैया ब्रोको पोंदो के बातचीत है ब्रोको पोंदो में भैया स्किट इंजीनियर दगवल भैल है अब बोले है फोर फॉलोअर अनफंकलक हमेल्ट के को बरूफिंग भैल है स्कोटू गैल है ब्लैक दैट है ओम स्किट इंसिडेंट खान बोले फरलोपक इंफॉर्मेशन बोले है कि फरमुडलक ब्राजील के आदमी है और बंदूक से याख
geweer ze doe go dagi zeiga in de richting van de slachtoffers bolle tweede beide personen ke doen ke lagal hai au sab ke pet me lagal bhaiya onder arm en het sit vlak chutter me bhi lagal hai het twee safral raten gewond aan de rechter schouder au bolle hai ga ber ko pundu ke sikon hai bhi sab gail hai to ye maat hai bhai दगवल के बारे में हमारे यारो हमारे दोस्तों तो हमारी जनता हम चलते भैया बैतलांद के बारे में हम जाएला ओन हुतुस के बारे में भैया चलो हुतुस जेके काम बोले ईरान एगो रही बैल ग्रुप है हुतुस के वो हैगा येमन में एगो येमन से आइसलैंड एन आइलैंड हैगा येमन में तो इस हुतुस जोन हैगा भाई इस सब के का बोले है एगो ग्रुप हैगा और एक ईरान ऑन द स्टेन करे भैया की वोट और जितना रहा हुआ पे तुलोन काप कर तुलोन जानो है तो और लखवा ढेर हुए हैगा येमन के अपन मिलिटेर से और हुआ के रिबेलन खुद हुतुस से अब एगो जगह के हुआ नाम बा ऐलान पेरिम इन द सी स्ट्रैंड बाप अल मंदे ओके येमन में है ओके सबन जाने की हुतुस ऊपर ले ली से जहां पे बहुत बलंगरेक बोट यहां से हुआ जा है और उ जगहिया ले ली से हुतुस जीत ले सेगा ये ईमन के सुर जाती से और बोले ईरान स्टेन करे हुतुस के बोले दाखस नल अब खोरो इन सैदन फन येमन अब ये है तन कोस्टा एंड इंटरनेशनल एरकेंद रखीरिंग फन येमन के अब ओ भैया एरकेंद थेगा येमन के सुर जाती के और हार गए हैं एंकलस टेनर वर्दन इन खनुम सवाल मौका एंड दू बात हुआ के सुरजात्री इतरा स्वाक के भैया के रिबेल ग्रुप ले ले से बकी रिबेल के जो बा ई रिबेल के ईरान अंदर स्टेन करे भैया और बोले हैगा बाप अलमंदे जो हैगा इस क्रूशियल फॉर स्केप फॉर से मिडलैंड सी एंड द अरबिक सी बोले सिंस और लोग जो ईरान में हुए हैं एंड ब्लॉकेड फॉर द स्ट्रैंड हॉर्मुज के बारे में तो हरदम बोली लहम तो सब कोई जान सी ट्रांस येमन एंड जिबौती में बहुत बलंगरेकर गवर्दन फॉर द एक्सपोर्ट फ्रॉम सऊदी से तेल हुआ से पास हो उतरा अप हो के हुतु ले लीजिएगा द हुतु से हैव टेजेस द गासा और लो फील फाउदक स्केपन ऑफ द रोड से अंडर फिर खनुमन द बंधन हदन में इजराइल और बोले द फरेनक्ट स्टेटन ऑफ इन बोन खनुतन द अफगलोपन मांदस एंड मेरदर सऊदी से स्केपन अनगफ Alle mensen daarom wordt gevreesd voor een verdere verstoring van de scheepvaart. Al Hutus willen controle krijgen op zeestraat kebab al mandeke. Samunderwa, de Jemische beweging heeft vrijdag verklaard dat er geen reden voor internationale zorgen bestaat. De vrijheid van scheepvaarten en de internationale handel op de Rode Zee, Arabische Kabe, op de Rode Zee en Bab. Al Mandé zijn veilig, zei een lid van de Hutus tegen de Arabische krant vanuit Jemen. Dreig geen gevaar, bole tulke botieno tieno is niet jij. Abbe bole bhaiya, maar tu jane internationale gevaar he. Boot otena jij pait de babaal he. En nu moet internationaal moet ingrijpen of niet mensen. Dat is nog de vraag hoe we dit nog verder gaan doen mensen. A prinses dag honen wala he, tulun jano he. Prinses dag honen wala he. Aur hiya bataye gaye he. Bole he toriale. Die hoeige prinsjesdag met hun plan wel is weer gelekt mensen. We bino lek hoeige abbe hamloke raja na batai se. Prinsjesdag ke kunchu kunchu hoei de swam achijua lek hoeige he. Lek me bole hega ego pakket he 1,5 miljard euro ke. Voor koopkracht reparatie hebben huishoudens volgende jaar iets minder te besteden. Bevestigen ingewijden. Vrijdag naar bericht geven van Telegraaf me. En ja, wat oude prinsesdagstukken, lekker mensen, gebruikelijk 24 uur, moeizaam onderhandeld, doen bij de D66 zijn, VVD, CDA zijn, bolle stukken zijn
in de handen gekomen. Traditiegetrouw lekte een aantal dagen voor Prinsjesdag nog meer plannen uit. We nemen je punts geweest mee. Ja, wat hebben we? Abdulonjano Prinsjesdag, keer Raja, wat hij kontje kontje. Maar je wel lek, hoe je het aan haar kan bieden. Oké, wat hebben we? Kiet je wel kontje lek, bij de prijs aan de pomp is torenhoog. Hoe hebben we Janela? Auto keteel behoed manga, hè? Maar was zonder korting, die er jaren is nog hoger geweest. Coalitie had al afgesproken, die korten benzine zou blijven, maar aan de korting op diesel zou volgend jaar eigenlijk een eind komen. Ik herbolle het kabinet wil deze korting toch verlengen. Ook gaat de vliegbelastingen op langere afstand iets omhoog. De belasting oud hoe ik kijk, de hamelijke vliegtuigje uiteraard heer. Bijzij hamelijk verbekerela, bijja. Sarnaam, je je hajaar ze opper hoe je heen. Abbeze mangen heen, jeta langere reizen, jon chota chota, jese hiaan se. Bangleewaal, je je ook karna, maar je lange reizen banai, India, Malai, Suriname banai. U sabke belasting je hoog jai, de hamelijke ticket bhi hoog jai. Op bole heen, je koopkracht heega, bole 1,5 miljard euro is uitgekomen. Bole, dit is gelijk aan het bedrag dat het kabinet van plan was burgers op te halen voor het betalen van defensieuitgaven. Je zou dus kunnen concluderen dat deze vrijheidsuitdrage volgend jaar niet doorgaat. Toen je aan de defensie ke paisa kamti bhaiya te mangen hega, hem lukke lage se bharwawe. Bole, koopkracht van Nederlands te laten stijgen. Van de meeste mensen staat er een min van 0,1% in te boeken. De gepensioneerden zullen er wel een beetje op vooruit gaan. Op het AWE sociale zekerheid zorg ke waarin bole John Admike AOW plan he. Definitief ook een nietje ze van een streep dat is gegaan. Kabinet wilde de uitkeringsgerechtigde leeftijd sneller verhogen. Maar ja, hap deko. John Hamlokke 67 hoi gemangen hegaan. Streepie dat is ke AO plan wabole opper jaiga. Maar kreeg een storm van kriek te voortduren. Ook wordt het maximum dagloon, het bedrag dat mensen met een uitkering kunnen krijgen, toch niet verlaagd. De vakbonden hebben die op de afgelopen tijd omgedoopt tot de bevalboete. John Hamlokke bole hega een uitkeringsniveau oké, maar dat ze van verlaagd kreeg. Maar bole ik erbaan met vakbonden bole omgedoopt bevalboete paise of bole hega ik erbaan met और आओ फिया मांगे से बन ऊपर करे एक बारे में बहुत चीज भाई लेगा अब जाए कि ना जाएगा ओग द फक बोन ने लिंक्स ओपोसिसीस nog verder tegemoet te komen wil het kabinet de bezuiniging op de WW met een jaar uitstellen. Want WW met wie ze van mangen bezuinigd kreeg. Oh, ze van ik bericht uitstel kregen. Ook krijgen mensen die arbeid ongeschikt zijn in september volgende jaar alsnog een tegemoetkoming. Dit zou worden afgeschaafd. Want tegemoet komen ze van mangen gegaan. Doen en mee afkeuren hoe ik mangen niet kare. Maar wil het toch verlengd. Wil het tot volgende jaar in september. Ook er baat met je afkeuren hoe je bij je te nappen. Je tegemoet moet komen. Tegemoet komen. Oh ja, wat hebben we bij jou? De plan de verhoging van eigen risico. Jongen, 60 euro wordt ook een jaar uitgesteld. Dus we mangen het jaar aan 60 euro. We hebben eigen bijdrage op. Oh, uitstel. We leggen ik bij die skin. Dus ik bij die baan. Mogelijk is er 60 euro. Het jaar aan. De Tweede Kamer was hierover geen draagvlak. Het eigen risico wordt in 27 wel geïndecteerd. Met zo'n 15 euro. Euro. Zo in zo bole 27 met 15 euro wat tot chahaiga. Dat bole investeren in fondsen gebaar mee, infrastructuur en wonen gebaar mee. 1,5 miljoen euro he naar wegen, brokkie bani, spoorweg bani ga. Bole i paisa bole nodig hega. Bole behoed kamtie he is een druppel op de gloeiende plaat. Rijkswaterschap kalt met groot achterstallige brokkie onthoud kerke. Kabinet bole he 4 miljard euro doen investeren ke die fondsen mee. O bole het moet met name investeren klimaat verbeteren en meer economische groei aanwakkeren. O bole woning coöperatie toen jane ghar ke baare mee hoeven minder
minder belastingen te betalen. Het kabinet wil ze uitzonderen van de EU-regeling die bedoeld is om belastingontwikkeling tegen te gaan. De staatskas loopt hierdoor de komende jaar tot 150 tot 150 miljoen euro mis. Te willen belastingwoningcoöperaties te willen verhogen. De direct betaling van staatskas contract komt die pijs hoi. Asielzoeker kabaren bolen ze ontwikkeling samenwerking ke. Kabinet trekt die 3 jaar op ongeveer 10 maar is met 1,1 miljard euro. Asielzoeker ke pijs aan ikari ze van ja oké diga uit voor ontwikkeling samenwerken. Een flink bedrag mensen, maar dat herstel nog niet het volledige gaat dat de komende jaren door de kabinet schoof in de begroting is geslagen. Box 3 ke barem hier wat hij geeft. Over box 3, over de toekomst in box 3 is geen besluit genomen. Het kabinet wil het wetvoorstel dat nog in de Eerste Kamer ligt parkeren en in het voorjaar met een nieuw plan komen. Een kern van het probleem is hoe vermogens belast gaan worden. Moeten zij straks ook belasting betalen over de waardestijging van hun vermogen of vast bij de verkoop? Deze discussie was het twistpunt in de coalitie en zorgt voor de lange, moeizame onderhandeling. Matlab ki jonan mein ke ghar dwar hai ga, tweede ghar se jada hai. Is samay pe saban dekhe to hir ward ke tarah hai, ohi ke mutami saban to ke balasting mange hai ga box 3 mein dhare. Ab saban bole hai ga tu ghar wana bechle baate utra mahana balasting hai. Saban overweek karega ki balasting wa to ke kab mari ye ghar wa bechye tab. Na ki abbe tu ghar wa na bechle baate tu for hir kalle kuch kalle ta saman ke chahi box 3 ma ee bole parkeer kar di se tu ee de kamer me a bole het kern van een probleem hoe vermogens belast gaan worden. Moeten zij straks ook belasting betalen over de waardestijging van hun vermogen of vast bij de verkoop? Al die discussie was het twistpunt coalitie en zorgde voor het voor de lange moeizame onderhandeling. Hier komt de rekening te liggen bij je kinderopvang kebare met je toeslagen, leiding, water, hogere inkomsten kebare, bezuiniging, huiga, investeren in ondermin infrastructuur, lagere brandstofprijs, koopkracht, reparatie, kosten allemaal geld mensen. Deze miljarden moet het kabinet wel ergens vandaan halen. Apo kebare met bole he, or hoe bole sega, bole hega, bole sega. Om geld vrij te spelen, maar waarvan nog moet blijken op de echte boek de 2 miljard euro opleveren, kan ik het kabinet een premie afsnijden kan bij de overheid. Orbele mensen worden ook in de portemonnee geraakt. Zo gaat de kinderopvangtoeslag volgend jaar minder hard omhoog dan gepland. Bolle belasting, leiding, water van 0,10 eurocent per 1 per 1000 liter. Op de, hoe de plannen verder worden betaald is nog onduidelijk mensen. Ook zo is grappen van AOW plan nog niet volledig gedekt zijn. Tegenboel is behoorlijk belangrijk economieke baren mee. Jantalon mange jane hamar de Suriname mee, Nederland mee. Or hamlo kesenge ka hoiga. We gaan even wachten mensen. Tonsje prinsjes daar en iedereen moet volgen. Als je nou volgt kreeg to Johnny to volgt kerbekere he. Jonchi hum batai pabe hum to log ke seekar batabe ki kon kon regels hum log ke aave hega, want dat is heel belangrijk dat je weet hoe je moet gaan met je elektriciteit, mensen die ziek zijn, mensen met ziektekostenverzekering, mensen met een AOW, mensen die in de WW zitten, mensen die namelijk een de koopkrachtversterking is heb gebaren met aanvloekte hum jaroer batante hier hingen आने वाला दिनों में जब प्रिंसेस दाख के बांध में अब जनता देखो भैया मुदर दूत आनखेवते तेखन सोन 14 बरिस के बेटवा भैया आपन माई के पैसा चोरी करी से भैया और काहे के वो मांगते है को रेस ब्रोम फिस किने ओकर पैसा सोना सब किने फंसेन मुदर और ना खाली मैया के अपन आजी के भी खरोद मुदर के भी हम नानी है के आजी है मखरोद मुदर के भी पैसा चुराई से गए लंडवा फिर तीन यारख और सोना ओना जितना है एगो नीखन तीन यारख पे SK, hoe bid deze en opbrengst aan zijn eigen auto besteden. Beide verdachten zijn in
meer verzekering gesteld, bhai. Te is op de kobron vies auto khatin. Nani aji maya ke paisa sab is op chori kar kar. Aur jai ke bed dewe hai mausi apan paisa jor se maya lukwai ke dhalle riye shri naam ke baat hai. To yahan batave sipahi pakad ke ban kare se natul aur bole khel badrak en khaudu sidan sen weggenomen de sieraden hadden emotionele waarde voor haar moeder en haar grootmoeder. Het Chaudabaris moest afstaan van een bronvis in zijn bezit te krijgen. Een 19-jarige die verkocht de sieraden maar gebruikte het geld voor zijn eigen auto. Sonoanoa beetje paiswa apreleke op een automonet waar is kolonda. Ook gebruiken leraar nani eise maat. Abdeko, ego aurat kisipahai Suriname met pakrise bhaiya. Oké, pakrise afdeling fraude. 9 september के पकड़ी से को औरत जात के जेके बोले आजी ओकर नाम है इफर दैस्टर कलेरा भैया पैसा दो ओके जैसे हम पकड़ी से तो बोले हैगा दुई गो अफसोन लगा अनखिफ्तन कर ऊपर भैल है बोले फरलोपक अंदरसुक इसका ब्लीकन दद बना देल एमका एनपी फिया आसी दी नाम अनसुक नाम द कास खल सिस्टम सर नाम में तो जाने कास चले भैया omdat en mi paisa de nas par kar pawe selfstandig te 5 mila rahi to boli har mahina tulo man liya jaye 100 rupiya upar dhariyo te jekar jekar birth aaye oise oise paiswa bata hai te ab jekar birth aaye le paisa pawe ko paiswe na paisa 1 mila rahe je paiswa dhare hai so ka naam kaskel system het kaskel ber behir door an tante van de verdachte volgens gemaakte afspraken zou de banaan delen augustus 26 में पैसा उत्केर हुई के पावन और बतावे हैगा आसी द गेल्ड बेड्राग इन सुरिनामसे डॉलर दी आन द अनादेल टू बेहोर्डन इन ऑनफंग्स हैड गेनोमेन सेई सो दीसे बेड्रागन एक्टे नीट आन द आनगीवर्स हैबन ओवरगेड्रागन तो वही बात है भैया हुआ कस मुनी सब चलावे हैं बाकी अब पैसवा जे कसवा मेरा वही पैसवा मार दे से तभी कर मारे मान खिफ्त भैले और कस मुनी अभी बताएं भैया जे अनजोन आदमी सेल्फ तंदे पैसा अपने से ना स्पार कर पाइए तो उस सब कई वो इसने चलावे बोले हमारे घर में पैसवा उड़ जाए तो हम कस मुनिया 5 मिला दे दे तो 5 महीना बाद हम जीरा का पर 500 हुआ पाबे ऐसे चतुर ही पैसा भैया बाकी ऊपर ना 5 मान द पास तो पाइए 500 ओके बोले है कसमोनी तो कोशिश करियो भैया अपने से पैसा धरे के दत एकदम ही हमार फैलक में से मत जाने चोर चपाटी भी बचाई कर रही है अब देखो पेनिशियर अमतनार फर्स्ट नंबर रैंकिंग तीन में जिस वा अपन एगो सीपीर के भैया एगो सीपीर का करी से गा एगो तीनर के बदराई करिस अपन पिस्तौल से अपो के पकड़ी से के सिपाही बोले वार बे अन खरूप 300 हेवन बनादन में से जिस वापन द साहिब इन मिनस ओ फॉर द नोदक ऑफ ऑफिशियल मीडिया गसोरल हम एक के क्लिश सोशल मीडिया पे भैया Op de volgende verklaring van een familielid bevond een van de tieners zich in de avonduren bij de inrit van die woning. Hij zou daar samen met de vrienden op zijn mobiele telefoon een spel hebben gespeeld. De ikadwari poes op mobiele spel geletra. Op de familie kreeg op een gegeven moment een telefoontje met de mededeling. Die een jongeren, jongen, ukabole, hegego, sipirka onder schot zouden worden gehouden. Op de volgende zei helaas. Had de sipier de jongeren aangesproken omdat zij volgens hem de openbare orde zouden verstoren. De tiener zou daarop hebben aangegeven dat hij geen overlast veroorzaakte. Obole sipier was reed volgende verklaring vervolgens weg, maar keerde enkele minuten later terug met zijn pistool in hand. De ambtenaren zou zich daarbij niet hebben gelegitimeerd. Volgens de familielid spande hij vervolgens het wapen en loste hij een schot. Daarna zou hij de dienstwapen op de tiener hebben gericht en hen hebben gesommerd op grond te gaan liggen. De familielid, ik erbaar hem mee, telefoontje naar locatie kwam. De ito sipahi na hij legitimeer binnen kalera op een pistool is zullen kijken. Aurus lerkwon ke, jane tiranwon ke, moeilijk karatra. तो दोस्तों हम आप लोग को एक गीत सुनाते हैं उसके बारे में हम आ जाएंगे दिलबर दिलबर दिलबर

0: लीफर डेंस कर लो, ठीक है। तो हमारी जनता, एक दो समाचार आप लोग के और हम सुनाएंगे तो हमारा एक घंटा प्रोग्राम पूरा हो जाएंगे। तो ये बात है, फिर कहते बिन कोर्ट साइन वे मेन से अनपार अंतविकलिंग बिन कोर्ट साइन वे बड़ा एक बार ऑफ वेट सॉप या और वह फोन एक मैं चल वही सकना हम लोग को मालमाल तरीख ले हम लोग के वेट सॉप नंबर बिनकोट खाओ बकेन मांगे और वेबसॉप पे हम लोग के रेक्सटीज कुछ गीत मंगियो, कुछ इन्फॉर्मेशन कुछ बोले मंगियो, भैया डायरेक्ट वेबसॉप करिए हम लोग लगे आ जाए एंड दैट क्राइज यू बिनकोट दीजिए इन्फॉर्मेशन। रेडियो फोन हम लोग के बहुत आगे जा है दोस्तों, एंड एंड नीट अलीन दैट वे हां रेडियो फोन हीव्स एन एक फोन करोक ग्रुप नामलिक मेंसे फन ओनसे कोलेगास बिनकोट खाओ स्टार्ट मेट फोन चो taalgroep ook mensen, wetsop zijn wij en wij zijn ook de laagste, Janneke, sabse laag, sabse goedkope, laat maar dat zeggen, goedkoopste radio John Farmais DWH Farmais en Moutkes Verjaar en alles kunt u gewoon bellen naar ons studio nummer 07-36-22-077 per aanploekohem garantie DTH die sabse goedkoop reclame, Farmais en alles ga ik doen en, voor u, dat u namelijk verder beter met uw bedrijf en de winkels kan. Tap de komende jaar bij het bureau van de schatschuld in Suriname heeft reageerd op een bericht over de kwijtschelding van Surinaamse schulden door China. Suriname behoort karja hai yani China ke to hiya bole hega staatsschuld jo bole boodschap je ke China hai specifiek renteloze lening van 320 miljoen Chinese yen kwijtgescholden maar niet de volledige schuld van circa 550 miljoen. Dus 320 miljoen Chinese paisa ukabele kwijt kan deze bakina 550 miljoen Amerikaan dollar wa. Dus Suriname Chinese karjaba. Ook mag de kwijtschelding niet worden gepresenteerd als een nieuwe schuldkwijtschelding in 2026 mee. Or ik erbare mee persbericht bole reactiebureau van staatsschuld bole ik een bericht geven in zaken Chinese schuldkwijtschelding. Of bole ik dat de minister van Financiën en Planning op 8 september heeft verspreid. Of bole ik bole uit je eisen aan kisapais wat chinoa bole ik schuldkardese of minister van Financiën en Planning achke bole verspreid kardese इसके क्वेट कर दी चिन्वा ना लेगा कर पाई पैसवा लेनिंग जो 1 जनवरी 2022 के रहा al uit het overzicht van de buitenlandse overheidsschulden waren verwijderd. Hierdoor vielen deze leningen buiten het reguliere proces van schuldherstructurering met China. Dus 2022 de regering Janneke Jepsen Toki had oesem met een renteloze lening per 1 januari per buitenlandse overheidsschulden waren verwijderd. Opbele de informatie over deze lening is terug te vinden van 15 van de schuldplan 2026 mee. Wanneer de kwijtschelding formeel is overgenomen, formeel het persbureau. Toen hebben we de minister van Financiën. Tjij betalen we, agenta, zoals je Chinois, sab, chor deze karjoa, maar aise na hai. Aise chijua na hai, bhaiya. गलीबे में भैया हुआ पे भाई वर्द विस्लिंग भले गलीबी एगो जगह है जहां आदमी जाए घूमे उमे भाई और गलीबी में का बोले है का ओ कस्त्रंत इज दैट बोले ऑफ स्क्रिक दूर स्टिक पर दई बोले है का इंसिडेंट बोले एगो ओम और नीफ में भइल है वार बेड ओम हैन लीफन इज कॉमन ओमु भैया मर गए ओकर नीफ के छोड़ी भूख के माढ़ाड़ी से और बोले झगड़वा भइल है दोनों में काका बेटवा में और बोले दे स्लाख्तोफर आज का फॉलक फन अपखलोपन फर वॉन्डिंग इसे ओवरलीडन तो फॉलक अन पुलिसी अखंडी तो फॉलक ते गलीबी फरब्लेव ही दे फरदाख्तर आंखाउदन दे इसे फर फॉलकस ओवर गद्रागन नतुले फर फेर्द्रे onderzoek mensen te omergen hebben. Op het oude hegen doodgeschoken is de 40-jarige Jamie aanmergen hebben. Oor je maat he. De gieto van ja, hebben doodgeschoken is de 40-jarige Jamie aan. Op het oude hegen vrijgekomen. Dus een zijn 70-jarige Philips Groenberg woensdagavond door de dood in Christina Kondrikje. Baantje de Hamare Surinamke Janta. Jo aanplok en betaal. Via Venezuela, ke president. Jon het u jane Madura ke de bankerise. A jon VP raha. U hoe je hoe ke president. Ik oorat he. De u aile Suriname. Deze me via oké. Jenny Simon hamelijke president. Uitnodig kerke polaise. Tap u aile he bhai. De baatjeet hoe hega voor samenwerking van visserij, landbouw en nog heel veel dingen. Ham jaila teri zo hun weg me via hoe pe bhi. Jabber gewapende beroefing bhail he. Jek hoe pe dagawol bhail he. Kitra kitra dagawol bhatai bhai. $4,000 leke chal ge. Televisie leke chal ge. Gas cilinder leke chal ge he. Au beroefing verlieten se nulakhe swarte te uda fit se. To aur hamara bhaiya. Ham luk ke jun minister buitenlandse zaken. Koko namo abitari se lele. Au u he. Tulun janu he. Hanis manorad bole. Ham luk ke criminaliteit. Kamti bhail he. To ye bati ap Suriname en Venezuela mikken op samenwerking in landbouw, visserij en energie ke bare mein. Hamare janta aise baat hai. Roofers kitan maanir en maken duizenden dollars buit mensen. To Peru bhaiya sluit zich aan bij door VS geleide veiligheids allianz hield de Amerikaans. To dus to ye sab baat aapko hum sunate hai. और यहां तक था हमारा देश और विदेश के समाचार सुनने के लिए बहुत बहुत धन्यवाद. जॉनी नंबर वन है हमारा नाम और इस प्रोग्राम को हर हाल रविवार के सोमवार के एक बजे हम फिर से करेंगे और बीच बीच भी हम चला देंगे. और हमारा राम राम नमस्कार प्यार भरी आदाब.
1: म्यूजिक एंड इंफॉर्मेशन bij Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. De olieprijzen zijn vanochtend opnieuw gestegen. Dat volgt op het stilleggen van de cruciale Oost-West-pijpleiding in Saoedi-Arabië. De 1200 meter lange leiding werd donderdag getroffen door een droneaanval vanuit Irak. Pompinstallaties langs de route liepen daarbij schade op. De autoriteiten hebben de olietoevoer naar de havenstad Yanbu uit voorzorg volledig stilgelegd. De leiding is een belangrijk alternatief voor de route door de straat van Hormuz. 4 slachtoffers van het busongeluk in Zwitserland zijn terug in Nederland. Het aantal is lager dan eerder werd verwacht. Alarmcentrale Eurocross verwacht vandaag wel 12 andere betrokkenen naar ons land te halen. Voor morgen staat de repatriëring van nog eens 3 mensen gepland. De precieze planning kan door veranderende medische omstandigheden overigens nog steeds wijzigen. De leiders van Wales, Schotland en Noord-Ierland komen vandaag bijeen om te praten over de toekomst van